0: নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। চোখ এক অমূল্য রত্ন, প্রতি বছর আমাদের দেশে বহু মানুষ এই অন্ধত্বের শিকার হচ্ছেন, তাই চোখের যত্ন করুন। এখন শুনুন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর প্রদীপ্ত কুণ্ডুর সাথে সাক্ষাৎ ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎ গ্রহণে আছেন রীতা দাস।
1: আজকে আরোগ্য পর্যায়ে আমি এসেছি আপনাদের সঙ্গে চোখ নিয়ে আলোচনা করতে। চোখ আমাদের এমন একটা জিনিস যা না থাকলে আমাদের কাছে পৃথিবী অন্ধকার। চোখ সম্বন্ধে আমরা যতটা জানি না জানি তার থেকে অনেক বেশি, তাই আসুন আজ আমরা জেনে নিই আমাদের চোখ সম্বন্ধে, আমরা চোখকে কীভাবে ভালো রাখব, চোখের সামান্য অসুখ হলে আমরা কী করব, এইগুলো আমরা আজকে জেনে নেব। আজ আমাদের কাছে এসেছেন ডক্টর প্রদীপ্ত কুণ্ডু, যিনি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। তো আসুন আমরা জেনে নিই তার কাছ থেকে চোখ সম্বন্ধীয় রোগ ও তার প্রতিকার। ডাক্তারবাবু, আজকে আপনি আমাদের এখানে এসেছেন, আপনাকে নমস্কার।
2: ধন্যবাদ আপনাকে রীতাদি।
1: প্রথমে জিজ্ঞেস করে নেব যে, আচ্ছা আমি বরঞ্চ কম কথা বলবো, কথাটা বরং ডাক্তারবাবু আপনিই বলবেন, ঠিক আছে? তাই জিজ্ঞেস করে নিই যে চোখ সম্বন্ধে আপনাকে আমি কি বলবো, আপনি বরং বলুন।
2: চোখ হচ্ছে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয়, এবং যদি আমরা ভেবে দেখি ঈশ্বর এই ইন্দ্রিয়কে সব থেকে ওপরে স্থান দিয়েছেন, কারণ চোখ দিয়েই আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখি, তার সৌন্দর্যকে উপলব্ধি করি, এবং ঈশ্বরকে জানতে আমাদের চোখ একটি গুরুত্বপূর্ণ অংশ। তো যদি এই অংশটি আমাদের শরীরে না থাকে, যেমন আমাদের চারপাশে যদি কোনো অন্ধ লোককে আমরা দেখি, তার জীবন কতখানি দুর্বিষহ হতে পারে সেটা তাকে দেখলেই বোঝা যায়। সেই জন্যে ঈশ্বর আমাদের দুটি চোখ দিয়েছেন এবং দুটি রত্নের মতন আমাদের এদেরকে রক্ষা করতে হবে। তো রক্ষা করার জন্য সবথেকে বড় ইম্পর্টেন্স কী, কোন জিনিসটা হচ্ছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, আমাকে অনেকেই জিজ্ঞেস করে। মজার ব্যাপার হচ্ছে, চোখকে ভগবান এমনভাবেই তৈরি করেছেন যে এর জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। আমাদের শরীরের মধ্যে এমন সমস্ত মেকানিজম দিয়ে চোখটা তৈরি করা হয়েছে যে নিজস্ব কিছু প্রোটেক্টিভ লেয়ার্স আছে, ব্যারিয়ার্স আছে, যেটা চোখকে ভালো রাখতে ন্যাচারাল ওয়েতে হেল্প করে। আমাদের কাজটি হচ্ছে যে এই ব্যারিয়ারগুলোকে আইডেন্টিফাই করা, এবং এর মধ্যে যদি কোনো জায়গায় কোনো ডিফিকাল্টি বা ফাটল বা কোনো ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাই, সেটাকে যেন আমরা আগে থেকে বুঝতে পারি এবং সেটাকে প্রতিরোধ করতে পারি। এটাই হচ্ছে মেন আমাদের চোখের ব্যাপারে। তো এটা কারা করবেন, আমরা তো সাধারণ মানুষ হিসেবে এত সময়ও নেই, বা আমাদের সেই জ্ঞানটাও নেই সব সময় যে আমাদের কতখানি ডিপে গিয়ে কতখানি গভীরে গিয়ে চোখটাকে বোঝা দরকার। কিন্তু চোখের যে বিশেষজ্ঞরা রয়েছেন, আমরা যদি বছরে অ্যাটলিস্ট আধ ঘন্টা সময় নিজের চোখের উপরে দিতে পারি, তাহলেই এই জিনিসগুলিকে তারা অ্যাসেস করে আমরা ভালো আছি বা নেই সেটা আইডেন্টিফাই করতে পারবেন, এবং আমাদের হেল্প করতে পারবেন যে আমরা কিভাবে চোখকে কোনো ডিফিকাল্টি হলে সেটা ট্রিট করব।
1: আমরা ভালো আছি সেটা বুঝবো কি করে?
2: হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এগুলো খুব সিম্পল জিনিস বা খুব মানে সাধারণ ব্যাপার, কারণ অনেক সময় কি হয়, দুটি চোখ আছে, একটি চোখ তার মধ্যে কমজোর, তো সেটা তো আমরা সবসময় বুঝতে পারি না, কারণ একটা চোখ দিয়ে আমি ভালোই দেখতে পাচ্ছি। সেই জন্য একটা যেটা জিনিস আমাদের প্রত্যেকের করা উচিত সেটা হচ্ছে মাঝে মাঝে কয়েক মাসে একবার একটা চোখ বন্ধ করে অন্য চোখটা দিয়ে দেখলাম, আবার অন্য চোখটা বন্ধ করে আগের চোখ দিয়ে দেখলাম, দেখে দুটোকে কম্পেয়ার করে দেখলাম যে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স তো নেই। এটা একটা অনেক বড় জিনিস, যেটা যদি আমরা রেগুলার বেসিসে করতে পারি তাহলে আমাদের চোখটা খারাপ হচ্ছে না ভালো আছে আমরা অনেক সময় অনেক আগে আইডেন্টিফাই করি। আমার কাছে এমন অনেক রোগীরা আসেন যারা জানেনই না যে তার একটি চোখ অসুস্থ বা একটি চোখে তিনি দেখতে পান না, কারণ অনেক দিন পর্যন্ত তিনি কোনোদিন একটা চোখ বন্ধ করে দেখেননি। এটা একটা সিম্পল জিনিস, খুব সাধারণ।
1: হ্যাঁ, কিন্তু এই এত সাধারণ জিনিসটা কিন্তু সত্যি আমাদের জনসাধারণের মধ্যে কিন্তু এই জিনিসটা সত্যি ধারণাটা নেই।
2: আর দ্বিতীয় হচ্ছে, বছরে আধ ঘন্টা সময় বের করে আমাদের একজন কাছাকাছি যে কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, যিনি চোখটাকে পরীক্ষা করে আপনার মোটামুটি সবগুলো জিনিসের উপরে কনসেন্ট্রেশন করবেন। একটা জিনিস সবসময় আমাদের মনে রাখা উচিত, আমার কাছে অনেক পেশেন্টরা এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু চশমার পাওয়ার নিতে আমার কত ফিজ নেবেন, কিন্তু চশমার পাওয়ারটা কেবল দেখে দেওয়াটাই চোখ পরীক্ষা নয়, এর মধ্যে চোখের সমস্ত ভাগগুলিকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করা উচিত, চোখের প্রেশার নিয়মিতভাবে মাপা উচিত, চোখের রেটিনা বা পর্দা যে জিনিসটাকে বলা হয় সেই জিনিসটাকে পার্টিকুলারলি যারা ডায়াবেটিক বা যাদের হাইপারটেনশন আছে বা অন্যান্য চোখের রোগ আছে তার ছাপগুলি আমরা রেটিনাতে দেখতে পাই এবং সেটাকে দ্রুত আইডেন্টিফাই করে তার ট্রিটমেন্ট করা যায়। সেই জিনিসটা যদি আমরা চক্ষু বিশেষজ্ঞর কাছে যাই তাহলে তিনি সিরিয়ালি এবং খুব সিস্টেমেটিকভাবে সেটা করতে পারবেন এবং এটা দিয়ে চোখের অলমোস্ট 95% অসুখ আমরা জেনে যেতে পারবো।
1: বাহ, আর এই যে তো আপনি এই যে আপনি একটু আগে বললেন যে ব্যারিয়ার আছে চোখে, তো এটাতে একটা কথা বলি, চোখের পাতাটা কি আমাদের ব্যারিয়ারের কাজ করে?
2: এটা একটা অনেক বড়, চোখের পাতা নয় শুধু আমাদের, চোখের ভ্রু পর্যন্ত তারও একটা বিশেষ ইম্পর্টেন্স আছে।
1: আচ্ছা,
2: আপনি নিজে চিন্তা করে দেখুন, যদি ভ্রু না থাকতো তাহলে কপালের ঘামগুলি এসে আমাদের চোখের মধ্যে ঢুকে আমাদের চোখটাকে ইরিটেট করতো, কিন্তু আমরা ভ্রু থাকার ফলে সেই ঘামগুলি পাশ দিয়ে বেরিয়ে যায়,
1: তাই তো,
2: যার ফলে আমাদের চোখ, এখান থেকে আমাদের চোখের ন্যাচারাল ব্যারিয়ারগুলো স্টার্ট হয়েছে। চোখের যে জল যেটা আমরা অশ্রু বলি, যেটা মেয়েদের একটু বেশি আছে আর ছেলেদের কম, কিন্তু তবুও আমাদের চোখকে ভালো রাখতে সেই অশ্রুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আসছে, ইমোশনের সঙ্গে চোখের সম্পর্কটা
2: খুব বেশি, খুব বেশি, কারণ অনেকেই আমাকে বলেন ডাক্তারবাবু আমি খুব কাঁদি, কিন্তু চোখের যে ময়লাগুলি সেগুলি চোখের জল দিয়ে ধুয়ে যায়।
1: তার মানে মেয়েদের চোখটা বোধহয় ভালো থাকে,
2: চোখের জলে কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না, তো এই যে কথাটা, এটা কিন্তু চোখকে ভালো রাখার সব থেকে মূল্যবান জিনিস।
1: আচ্ছা, তার মানে মেয়েদের চোখ ভালো থাকে,
2: থাকা উচিত।
1: আচ্ছা, এখন আপনি কিছু বলার আগে আমি একটা প্রশ্ন করি, যে আমাদের বেশি না কিন্তু কম হলেও দেখা যায় যে চোখটা টেরা, তো টেরা চোখ লক্ষ্মী আমরা বলি যে মেয়েদের হলে বলি, বা লক্ষ্মী টেরা, ঘরে লক্ষ্মী আসছে, সত্যি কি তাই? এটা কি কোনো অসুখ?
2: হ্যাঁ, এটাকে আমরা আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে স্কুইন্ট বলি, এবং এই স্কুইন্টটা অ্যাকচুয়ালি কি, আপনি এটা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমাদের দুটি চোখ হলেও আমরা যে কোনো জিনিসকে একটিই দেখি, তার কারণ হচ্ছে এই দুটি চোখে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হলেও আমাদের মস্তিষ্কে গিয়ে সেই প্রতিবিম্ব দুটি মিলিত হয়ে একটি প্রতিচ্ছবি তৈরি করে, এই প্রতিচ্ছবির জন্য দুটি প্রতিবিম্ব একদম একরকম হওয়া দরকার। তো যদি কোনো একটা চোখ টেরা থাকে তাহলে তাতে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা অন্য চোখটির প্রতিবিম্ব থেকে একটু আলাদা, সেক্ষেত্রে যে প্রতিবিম্বটি অত স্পষ্ট নয় আমাদের মস্তিষ্ক সেটাকে ইগনোর করতে শুরু করে, এবং গ্র্যাজুয়ালি যদি সেটা ঠিক সময়ে কারেক্ট না হয়, যে বয়সটা ইউজুয়ালি 8 বছর বয়স অবধি আমরা ধরি, সেই 8 বছরের মধ্যে যদি ঠিক মতনভাবে আমরা কারেক্ট না করতে পারি তাহলে কিন্তু চোখটাতে অ্যাম্বলিওপিয়া হয়ে যাবার বা লেজি ভিশন হয়ে যাওয়া, লেজি আই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে এটা কোনো ভগবান দত্ত জিনিস নয়, বা এটার মধ্যে কাউকে কুরূপ বলা বা কাউকে খুব পয়মন্ত বলে ভাবা এটাও উচিত নয়, এটার একটা মেডিকেল এক্সামিনেশন করানো উচিত এবং প্রয়োজন হলে
1: সমস্ত না ভেবে আগে ডাক্তারের কাছে যাওয়া উচিত,
2: ওটা যদি ট্রিটমেন্ট করে দেওয়া হয় তাহলে এটা অনেক ক্ষেত্রেই পেশেন্টকে ভালো করে।
1: আচ্ছা, এবার আসি গ্লুকোমা ব্যাপারে। গ্লুকোমাটা কিন্তু এখন মহামারীর মতন ছড়িয়ে গেছে, যেটা আমরা ভাবি ও হয়েছে তো ঠিক হয়ে যাবে, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার, এটা সম্বন্ধে আমরা কি করব?
2: অ্যাকচুয়ালি গ্লুকোমা এখন পুরো বিশ্বে সবথেকে গুরুত্বপূর্ণ ব্লাইন্ডনেসের কজ, রাদার ক্যাটারাক্টের পরেই আমাদের সেকেন্ড নাম্বারে গ্লুকোমা চলে এসেছে। এই নয় যে এখন গ্লুকোমা বেশি হচ্ছে, এর একটা মূল কারণ হচ্ছে এখন আমাদের কাছে আধুনিকতম যন্ত্রপাতি এসে যাওয়ায় আমরা খুব তাড়াতাড়ি এবং খুব নিখুঁতভাবে গ্লুকোমা ডিটেক্ট করতে পারছি, যেটা আগে পারা যেত না। নাহলে যিনি আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিনের শিক্ষাগুরু হিপোক্রেটিস, তার সময়ও গ্লুকোমা রিপোর্ট করেছেন উনি, কিন্তু এখনকার এজে যখন আমাদের কাছে আধুনিকতম মেশিন, পার্টিকুলারলি এর জন্য হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার এবং অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি, এই দুটি মেশিন হচ্ছে সব থেকে কর্নার স্টোন এখন গ্লুকোমা ডায়াগনোসিসের জন্য। এই দুটি মেশিনই এখন মোটামুটি সব শহরে, এমনকি আমাদের শহরেও উপস্থিত, তো যার ফলে আমরা খুব কুইক এগুলো ডায়াগনোসিস করতে পারছি। মজার ব্যাপারটা হচ্ছে গ্লুকোমাটা ইউজুয়ালি অনেক সময়, এর অনেকগুলো ভ্যারাইটি আছে, তো এর মধ্যে বেশিরভাগ ভ্যারাইটির গ্লুকোমাতেই কোনো রকম সিমটম পেশেন্ট পায় না, তার কারণ চোখে কোনো ব্যথা হবে না। কিছু কিছু রেয়ার গ্লুকোমাতে চোখে ব্যথা হয়, বা কিছু কিছু বিশেষ ধরনের গ্লুকোমাতে চোখে ব্যথা হয়, সবার হয় না। দ্বিতীয় হচ্ছে চোখের প্রেশারটা বেড়ে থাকে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না, সেটা না মেজার করলে জানা যাবে না। এবং তৃতীয় ব্যাপার হচ্ছে অন্য যে কোনো ধরনের চোখের অসুখে আমাদের চোখে একটা সিমটম আসবে যে আমি চোখ লাল হয়ে গেল, বা চোখে আমি কম দেখছি, বা চোখের সামনে একটা কিছু উড়ে বেড়াচ্ছে, সেগুলো আইডেন্টিফাই করলাম। কিন্তু এক্ষেত্রে ড্যামেজটা হয় সাইড থেকে, তো যার ফলে আমরা অনেক অনেক দিন অবধি খুব ভালো দেখতে থাকি, কিন্তু যেমন উইপোকা ভেতর থেকে একটা আসবাবকে ড্যামেজ করে দিতে পারে, ঠিক সেরকম গ্লকোমাটাও সাইড থেকে আমাদের ভিশনটাকে ডিস্ট্রয় করে, আমাদের দৃষ্টিশক্তিটাকে ক্ষীণ করে দেয়। কিন্তু মাঝামাঝি যেহেতু আপনি সব কিছু ক্লিয়ার দেখছেন, এই ধরনের পেশেন্ট কখনো সচরাচর ডাক্তারের কাছে যায় না, বা ডাক্তার যদি সেটা আইডেন্টিফাইও করেন, করে যদি তাকে বলেন যে তোমার ট্রিটমেন্টের দরকার, সে সেটা বুঝতে পারে না।

0: আমরা সেটাকে ট্রিটমেন্ট করে দিতে পারি, রেগুলার বেসিসে চোখের প্রেশারটাকে মেজার করা যায়, তাহলে আমরা এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো থেকে মুক্ত থাকব। পার্টিকুলারলি চার ধরনের পেশেন্টদের এটা খুব বেশি দরকার। একটা হচ্ছে যাদের চোখে হাই মাইনাস পাওয়ার আছে, সেকেন্ড হচ্ছে যাদের বয়স 50-এর বেশি, থার্ড হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে গ্লকোমার, বাবা বা মা বা ভাই বোন কারো গ্লকোমা রয়েছে, অথবা যাদের চোখের প্রেশার যে কোনো সময় আইডেন্টিফাই করা হয়েছে যে 21-এর থেকে বেশি আছে। এই ধরনের যারা পেশেন্ট তাদের রেগুলার, এবং সুগার এবং ব্লাড প্রেশার এই দুটিরই যারা পেশেন্ট তাদের প্রত্যেকেরই এই টেস্টটা রেগুলার করানো উচিত। তো এই টেস্টের মধ্যে কি দরকার, ওই যে বললাম চক্ষু বিশেষজ্ঞদের কাছে বছরে একবার করে যাওয়া, এবং সেই সময় চোখের প্রেশারটাকে নিশ্চয়ই মেজার করা। এখনো পর্যন্ত আমাদের দেশে আনফর্চুনেটলি কিছু চক্ষু বিশেষজ্ঞরা এটার উপরে এখনো ধ্যান দেন না যে চোখের প্রেশারটা নিয়মিত চেক করা দরকার, কিন্তু এটা করা উচিত। যদি উনি ভুলেও যান, আপনার মনে করিয়ে দেওয়া উচিত যে ডাক্তারবাবু আমার চোখের প্রেশারটা কত।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো বটেই। একটু আগে যে বললেন যে ডায়াবেটিক আমাদের চোখটাকে ক্ষতি করে, কতটা ক্ষতি করে এবং তার জন্য আমরা কি করব?
0: ডায়াবেটিস হচ্ছে আমাদের এখন বিশ্বে মহামারী হিসেবে ছড়িয়ে পড়েছে, এবং কামিং মেবি 10-15 ইয়ার্সে আমাদের ভারতবর্ষেও ওয়ার্ল্ডের ডায়াবেটিক ক্যাপিটাল হিসেবে চিহ্নিত হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিসে আমাদের শরীরের চারটি গুরুত্বপূর্ণ অঙ্গ অ্যাফেক্টেড হয়। প্রথম হচ্ছে হার্ট, দ্বিতীয় হচ্ছে ব্রেন, থার্ড হচ্ছে কিডনি, এবং ফোর্থ হচ্ছে আই। আইটা লাস্টে যদিও বললাম চোখটা, কেননা বাকিগুলো এর থেকেও জীবনদায়ী অঙ্গ হিসেবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু চোখটার মধ্যে তার থেকে একটু বিভেদ আছে। ব্যাপারটা হচ্ছে যে কোনো অংশ, যেমন ধরুন মস্তিষ্ক বলুন বা ব্রেন বলুন, হার্ট বলুন, কিডনি বলুন, এই সমস্ত জায়গাগুলিতে ডায়াবেটিসের কী এফেক্ট হচ্ছে সেটা বাইরে থেকে দেখা অসম্ভব। এবং এই প্রত্যেকটি জায়গায় সুগারের এফেক্টকে যদি আমরা জানতে যাই, তাহলে হিউজ পরিমাণ ইনভেস্টিগেশন, যেটাতে অনেক বেশি অর্থের প্রয়োজন, অনেক বেশি কমপ্লেক্স প্রসিজিওরের প্রয়োজন, এবং তার থেকেও বেশি অনেক বেশি সময় প্রয়োজন, সেগুলো সবার পক্ষে করা প্র্যাকটিক্যাল নয় এবং সম্ভবও নয়। কিন্তু চোখ একটি এমন জায়গা যেখানে রেটিনার মধ্যে আমরা এই এফেক্টগুলোকে ডাইরেক্টলি দেখতে পাই। একটি ছোট্ট ছবি তুলে আমরা আপনাকে দেখিয়ে দিতে পারবো যে চোখের মধ্যে এই জিনিসগুলি অ্যাফেক্টেড হওয়া শুরু হয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের রেটিনার খুব কম পরিমাণ একটা জায়গা, যেটাকে আমরা ম্যাকুলা বলি, সেই ম্যাকুলাটাই হচ্ছে আমাদের দৃষ্টির পক্ষে সব থেকে উপযোগী অংশ। কিন্তু এর বাইরের যে অংশ, সেখানে যদি সুগারের এফেক্ট শুরু হয়, সেই জায়গাগুলি আমরা দেখতে পাই না বা আমাদের ভিশনে সেটা এফেক্ট করে না। সেটা যখন গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে এই ম্যাকুলা অংশটাতে ঢুকে গেল, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চোখটা এফেক্টেড হয়েছে, কিন্তু তখন ইট ইজ অলরেডি লেট। সেই জন্যে আমাদের উচিত যে নিয়মিতভাবে ডাক্তারের কাছে নিজের রেটিনার পরীক্ষা করানো, পার্টিকুলারলি যাদের ডায়াবেটিস আছে। তো প্রথম 3-4 বছর ডায়াবেটিস থাকলে খুব একটা চোখের মধ্যে এফেক্ট দেখা যায় না, কিন্তু 4 বছর ডায়াবেটিসের পরে যদি আমাদের চোখটা আমরা রেগুলার চেক আপ করাই, তাহলে তার মধ্যে সুগারের এফেক্ট বা ডায়াবেটিসের এফেক্ট ধরা পড়বে। মজার ব্যাপার হচ্ছে যে সময় আপনার চোখ এফেক্টেড হওয়া শুরু হবে, ঠিক ওই সময় আমাদের কিডনিও এফেক্টেড হওয়া শুরু হয়। দুটো একদম একের সাথে অন্যভাবে অঙ্গভাবে জড়িত। তো যার ফলে যখনই কারো চোখ এফেক্টেড হওয়া শুরু হয়, আমরা ইমিডিয়েটলি পেশেন্টের ফিজিশিয়ানকে ইনফর্ম করি যে এই পেশেন্টের কিডনি সংক্রান্ত ইনভেস্টিগেশন এবার করানো দরকার। তার মানে প্রত্যেক বছর আপনি যদি নাও করান, চোখ টেস্ট করলেও আপনার ধরা পড়ে যাবে যে আপনার এরকম ধরনের কোনো পসিবিলিটি আছে না নেই। সেই জন্যে, কেননা এই জিনিসগুলি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে ডায়াবেটিস থাকলেও আমরা অনেক অনেক বছর অবধি ভালোভাবে দেখতে পাবো এবং সুস্থ জীবনযাপন করতে পারবো।
1: আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন ডাক্তারবাবু, এই যে চক্ষুদান এক মহদান, এটা সম্বন্ধে আপনি একটু আমাদের বলে দিন। কারণ আমরা ভয় পাই যে চোখটা আমরা দান করে দেব, এমনও আমি অনেক পেশেন্ট দেখেছি যে পেশেন্ট নিজে চক্ষুদান করে গেছে কিন্তু তার আত্মীয় স্বজনরা দিতে চাইছে না। তো এটা সম্বন্ধে শেষ করার আগে আপনি আমাদের শ্রোতাদের জানিয়ে দিন যে চক্ষুদান সত্যি একটি মহদান।
0: ভারতবর্ষ একটি অনেক অনেক বিশাল এবং পুরানো দেশ, এখানে অনেক রকম কালচার, অনেক রকম সংস্কৃতি, অনেক রকম চিন্তাধারার মানুষ একসাথে বাস করেন, এবং সবথেকে বড় কথা, একটা বড় সময় অতীতে আমরা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থেকেছি, যার ফলে আমরা বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলি বা বৈজ্ঞানিক যে ডেভেলপমেন্টস চারদিকে হচ্ছে তার সাথে এখনও ঠিকভাবে জুড়ে উঠতে পারিনি। কেননা একজন মানুষ যে চলে গেল, তার যদি চোখটা থেকে যায়, সেই চোখ দিয়ে আরেকজন ব্রহ্মাণ্ডকে দেখবে এবং তার

0: চোখের তারায় আপনি নিজের আত্মীয় স্বজনকে খুঁজে পাবেন। এর থেকে বড় আনন্দের ব্যাপার আর কিছুই নেই, কেননা আমাদের হিন্দু ধর্মে আমরা আমাদের শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিই, নষ্ট মানে পঞ্চভূতে লীন হয়ে গেল। কিন্তু সেই চোখ দুটি যদি আপনার সামনে আপনি জানেন যে কেউ সেটা দিয়ে ব্রহ্মাণ্ডের আলো দেখছে এবং তার মনের মধ্যে যে আশীর্বাদ, যে খুশি, যে আনন্দ সে পাবে, সেটার সঙ্গে কি এটা তুলনা করা যায়? আমার মনে হয় যায় না। সেই জন্য আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই চক্ষুদান করা উচিত। এবং ভারতবর্ষে এখন এই জিনিসটা খুব ব্যাপকভাবে হচ্ছেও বড় বড় শহরগুলিতে, হয়তো সময়ের সাথে আমাদের ছোট শহরেও শুরু হবে, বা একদিন গ্রামগঞ্জ সব জায়গায় এরকম লোকেরা আর অন্ধ থাকবে না যাদের কর্নিয়াল ব্লাইন্ডনেস আছে।
1: সুতরাং শ্রোতা বন্ধুরা, শুনলেন তো আমরা আমাদের চোখটাকে কি করে ভালো রাখব? চোখ ভালো থাকলে আমরা যে কতখানি ভালো থাকব, এবং আমাদের শুধু চোখ নয়, তার সঙ্গে প্রত্যেকটা অঙ্গ আমাদের ভালো থাকলে আমরা নিজেরাই তো ভালো থাকব, আমরা নিজেরাই তো সুস্থ থাকব। আর সব থেকে বড় কথা, ওই যে ডাক্তারবাবু বললেন চক্ষুদান বড়দান, আসুন এবার থেকে আমরা সবাই মিলে অন্তত পৃথিবীকে যাওয়ার আগে একটা কাজ তো করে যাই, চোখটা দান করে যাই। তো ডাক্তারবাবু, আজকে আপনি আমাদের কাছে অনেক কিছু জানালেন, আমরা অনেক কিছু জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ।
0: আপনাদেরও ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
2: এতক্ষণ শুনলেন ডক্টর প্রদীপ্ত কুণ্ডুর সাথে সাক্ষাৎ ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎ গ্রহণে ছিলেন রীতা দাস। এরপর শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনুন আপনাদেরই পছন্দের এই গানটি।
3: রাজা রানী আর তাদের ছোট্ট মেয়ে, মায়ের মুখে সে গল্প শুনে বক্ষীরাজে চেপে এক রাজকুমার এসে একদিন তাকে নিয়ে যাবে। মেয়ের মনের খবর কিন্তু কেউ রাখে না। একদিন সবাই দেখে